0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করছু একতারা ভজন, পরিবেশনা করিছন্তি রমেশ চন্দ্র মহাপাত্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপন মানে শুনছেন একতারা ভজন, পরিবেশন করেছেন রমেশ চন্দ্র মহাপাত্র।
4: Thank you.

বাকু জগের তোমাতে জীব তীরে আমাকু মনা তীরে আমাকু জীব ঠাউ ঠাউ ভজনাম ব্রহ্মকু

নমস্কার ভৌণী, আপনার শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আজির বসুন্ধরা কার্যক্রম। আজির উপস্থাপনায় মু প্রণতি মহান।

শেষ হল ইন্দ্রধনু কার্যক্রম আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান স্টুডিও ঘড়ি অপরাহ্ন 5টা বাজি 30 মিনিট হওয়া যাচ্ছে পরবর্তী কার্যক্রম যুববাণী রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু শুভ সন্ধ্যা আজির আইনা অগণা কু স্বাগত করুছি মু আপনক সাথে বিশ্বজিতা আও মু শ্রিয়া শ্রিয়া সমস্ত জীবন কেবে বি সমান নহে না সে কথা তো মু কহি পারিবিনি বিশ্বজিতা কিন্তু সমস্ত জীবনরে কিছু অভাব নিশ্চয় রহিথায় কারণ মানুষ সবুবেলে নিজ মন মুতাবক জীবনটি চাহে কিন্তু যেতেবেলে তাহা মিলি নথায় অভাবটি তিয়ারি হয়ে যাইথায় ঠিক কথা কইছ শ্রিয়া হেলে বিশ্বজিতা আজি হঠাৎ জীবনকু নেই এমিতি চিন্তা কাহিকি
1: নাই মশ্রিয়া রাস্তায় আসলা বেলে কেতে প্রকার মানুষঙ্ক সহ ভেট হুয়ে কে অল্পরে খুশিরে অছি তো কাহা পাখরে সবু থাই বি সে খুশি হই পারুনি আউ জানো সমস্তঙ্ক জীবনরে সামঞ্জস্যটা কোন সভি জীবনর ভিড় ভিতরে ধাইছন্তি রোজগার করিবা পাই
0: কি কথা কহুছ বিশ্বজিতা বিনা রোজগারে মানুষটিয়ে বঞ্চিব কেমিতি নিজের খরচ তুলাইব কেমিতি আজির এই মহঙ্গা দুনিয়ারে সে আবশ্যকীয় জিনিস কিনিব কেমিতি তাপরে পুনি পরিবারর দায়িত্ব ভবিষ্যতর চিন্তা
1: হ্যাঁ শ্রিয়া তাহা তো ঠিক কথা জীবন জিইবা পাই ধনর আবশ্যকতা আছে আর ধন উপার্জন পাই রোজগার করিবা মধ্য জরুরি কিন্তু মানুষটি যদি ধন উপার্জন কু লক্ষ্য করে জীবন জিইবা হি ভুলি যায় তাহলে এ জীবনর মূল্য বা কোন
0: তাহা তো ঠিক কথা ধন দেই সিনা জিনিস কিনি হইথায় কিন্তু খুশি নুহে খুশি আর শান্তি তো আত্মাকু সন্তুষ্টি মিলুথিবা কার্য করিবা দ্বারা হি মিলিথায় যেতিকি আবশ্যক সেতিকি রোজগার করি যদি আমি আম মনকু খুশি মিলুথিবা কাম করিবা তাহলে জীবনকু উপভোগ করিপারিবা
1: হ্যাঁ শ্রিয়া যেমিতি অনেক যুবক যুবতী মানে বর্তমান অধিক রোজগার আশায় নিজ গাঁ সহর আর দেশ ছাড়ি দূরকু চালি যাচ্ছি দূরেই যাচ্ছি নিজের আপনার মানুষ মানক পাখর সে কেবল ধনকু হি চিহ্নি পারন্তি আর ধীরে ধীরে করে দূরেই যাতে সম্পর্ক গুড়িক পাখর পরিবার সাংসাথী বন্ধু পরিজন সবু বন্ধনর মুক্ত হয়ে পালটি যাতে টঙ্কা রোজগার করুথিবা গোটিয়ে গোটিয়ে যন্ত্র।

0: শ্রোতা বন্ধু, আপনার শুনুলে নাটক অন্ধকলির জীবন। এই নাটকটি রচনা করে নর্মদা সাহু, পরিবেষণ করে জগৎসিংহপুর পরহাটর সাইরাম নাট্য সংস্থার কলাকার মানে। বিভিন্ন ভূমিকার জীবন, অভিরাম খুঁটিয়া, জ্যোতি, আদ্যাশা খুঁটিয়া, সার জয়প্রকাশ নারায়ণ সাহু, উপর অফিসর নারায়ণ চন্দ্র সাহু ও খলনায়িকা মোনালি মধুস্মিতা। তেবে বন্ধু, আজি আমার রেডিওর ঘড়ি তো ইশারা দেলানি আমার এইটি কার্যক্রমকে সারিবা পাই। তেবে আম আজির কার্যক্রমটি আপনমানকু কেমিতি লাগিলা চিঠি ও মেল মাধ্যমে মতামত দেবা পাই।
1: যুববাণী শেষ হেলা।
2: কষ্টমর কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হেই যিবো, এই লিংক পরথি এপিকে ডাউনলোড করে নিয়ন্তু।
3: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

বিভিন্ন সময় মধ্যে প্রথম চৌদ্দ মামলাটা পাইছিল বলে রাষ্ট্রপতি এই সমাবেশে বড় রাষ্ট্রপতি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী উপস্থিতি তিন সূচি দলের আমি বিধি বাহিনী বর্তমান অনলাইন বিনিয়োগ কোম্পানিগুলি উপরে সরকারকে দ্বারা ভাগ্য করা অর্থ প্রতিশত।

সম্পর্ক বলে এই প্রভু এবং উত্তরে পিতার সম্পর্কের কোনটি আপত্তি হয় তবে এই সম্পর্কের পুরোটি প্রামাণিক তথ্য কিন্তু ইউপিএসসি অনলাইন ডট ইউএনসি ডট ইন পোর্টালে আগামী 31 তারিখের সন্ধ্যা 6টার মধ্যে আবেদন করতে হবে। ভারতের আগামী বছর এশীয় দিনের প্রতিযোগিতা এবং দুই হাজার

জল সেচন কিংবা পানি শিক্ষা স্বাস্থ্য ট্রেন্ডালি এই বন্ধ যোজনা সময় ক্ষতিগ্রস্ত হয়েছে লোক মানুষের যে সমস্যা আছে সমস্যার মধ্যে কোন সমাধান হয়েপারিব রাজ্য বিভাগ কলম টু কলেকশন করব লোক জমি দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে জনজাতি সম্প্রদায়ের লোক মানুষের জল জঙ্গল জমি অধিকার সামগ্রিক বিষয়।

জেলা প্রশাসন এবং জেলার জনপ্রতিনিধিমানকে বসিবি আলোচনা করে তার সমাধান করিয়া আসবি। সম্পর্ক বহু পুরোনো সম্পর্ক, ছাত্র জীবনের উপর সম্পর্ক

0: ପ୍ରକାର ମୂଲ୍ୟ ଦ୍ରବ୍ୟଯୁକ୍ତ ଖାଦ୍ୟ ବନେଇ ପାରିବେ। ଯେମିତି ଆପଣ କହିଲେ କଞ୍ଚା ଆମ୍ବରୁ ଆମେ ଆମେ ଆମ୍ବୁଲ କରିପାରିବା, ତାପରେ କଞ୍ଚା ଆମ୍ବରୁ ବି ଆମେ ଆଚାର କରିପାରିବା, କଞ୍ଚା ଆମ୍ବରକୁ ବି ଆମେ ଚାହିଁଲେ ମ୍ୟାଙ୍ଗୋର ଲେଦର ବି ବନେଇ ପାରିବା। ମ୍ୟାଙ୍ଗୋର ଲେଦର ମାନେ ବୁଝୁଛନ୍ତି ନା, ଯୋଉଟା ଆମର ଆମ୍ବ ସୋଡ଼ା କହୁଛନ୍ତି, କଞ୍ଚା ଆମ୍ବର ଆମ୍ବ ସ୍କ୍ୱାସ୍ କରିପାରିବା। ଏଟା ସବୁ ରହିଲା କଞ୍ଚା ଆମ୍ବ କଥା। ପାଚିଲା ଆମ୍ବରୁ ବି ସେମିତି ଆମେ ସ୍କ୍ୱାସ୍ କରିପାରିବା। ମ୍ୟାଙ୍ଗୋର ଯୋଉ ଆର୍ଟିଏସ୍ କହୁଛନ୍ତି ଏବେ, ଯୋଉଟା ଆପଣଙ୍କ ରେଡି ଟୁ ସର୍ଭ, ଯୋଉଟା ଆପଣଙ୍କ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇନ୍ଷ୍ଟାଣ୍ଟଲି ଆମେ ପିଉଛନ୍ତି ଫ୍ରିଜ୍ ରଖିକି, ସେଇଟା ବି ଆମର ଆମର ଏସ୍ଏଚ୍ଜି ମା ମାନେ କିମ୍ବା ଘରେ ଯୋଉ ମହିଳାମାନେ ରହୁଛନ୍ତି ତାକୁ ବନେଇ ପାରିବେ। ତାପରେ ଆପଣଙ୍କର ହଉଛି ଆଚାର ମଧ୍ୟ ରଖିକି ବହୁତ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ରଖିପାରିବେ, ଆମ୍ବ ସଢା ରଖିପାରିବେ। ଏମିତି ଆପଣଙ୍କର କିଛି ନ କରିକି ଏବେ କିଛି ଲୋକ ବି କରୁଛନ୍ତି କଣ, ଆମ୍ବକୁ ଆମ୍ବ ଚମ୍ପେଇ ତ ଜାଣିଥିବେ, ଫୁଲବାଣୀର ଗୋଟେ ଜିନିଷ ଅଛି, ଆମ୍ବ ଚମ୍ପେଇ ତ ବନେଇ ପାରିବେ। ଏମିତି ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜିନିଷ ଆପଣ ବନେଇ ପାରିବେ।
1: ଆମ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ପ୍ରାୟତଃ ମହିଳାମାନେ ଏହି ସମୟରେ ଆମ୍ବ ଅଧିକ ମିଳୁଥିବାରୁ ଆମ୍ବକୁ ଆମ୍ବୁଲ ଲୁଣ ପାଣି ପକେଇକି ଶୁଖେଇ ଦିଅନ୍ତି, ଆମ୍ବୁଲ କରନ୍ତି। ଅନେକ ସମୟରେ ଏଇ ଯୋଉ ଆମ୍ବୁଲ ମଧ୍ୟ ଖରାପ ହେବାର ନଜିର ରହିଛି, ଏହାର କାରଣ ସବୁ କଣ?
0: ଶୁଣନ୍ତୁ, ଆମେ ଜିନିଷଟା ଆମର ନଷ୍ଟ କାହିଁକି ହଉଛି, ନଷ୍ଟ ଆମର ହଉଛି ଏକ ତ ସେଥିରେ ପାଣି ଅଂଶ ବହୁତ ରହୁଛି, ଆଉ ଆପଣଙ୍କ ଆଉ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କର ଜାଣିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ମୁଁ କହି ରଖୁଛି, ଶତକଡା 80-90% ଆପଣଙ୍କର ପାଣି ଭାଗ ରହୁଛି ଫଳ ପନିପରିବାରେ। ଯଦି ଆମେ ସେଇ ପାଣିଟାକୁ ଯଦି ଆପଣଙ୍କର ଶୁଷ୍କ ଠିକ ଭାବେ ନ ହେଲା, ସୂର୍ଯ୍ୟକିରଣ ଠିକ ଭାବେ ନ ମିଳିଲା, ଆପଣଙ୍କ ଅଟୋମେଟିକ ଫଙ୍ଗାଲ ଗ୍ରୋଥ ହେଇଯିବ, ମାଇକ୍ରୋବିଆଲ ଅଣୁଜୀବ ଗ୍ରୋଥ ହେଇଯିବ, ତାଧିରେ ଆପଣଙ୍କର ସଂକ୍ରମଣ ସମ୍ଭାବନା ରହିଛି। ଏଇଠି କିନ୍ତୁ ମୁଁ କହି ରଖୁଛି, ଯୋଉମାନେ ସବୁ ଏସ୍ଏଚ୍ଜି ମାନଙ୍କୁ ସବୁ ପ୍ରାୟ ଜିଲ୍ଲାରେ ଆମ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟର, ସେମାନଙ୍କୁ ଗୋଟେ ଗୋଟେ ଡ୍ରାୟର ଦିଆହେଇଛି, ଯୋଉଟାକି ଦି ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସେଥିରେ। ସୂର୍ଯ୍ୟକିରଣକୁ ଟାଣିକି ଆପଣଙ୍କର ସୋଲାର ପ୍ୟାନେଲ ଅଛି, ସୌରଶକ୍ତିକୁ ବିନିଯୋଗ କରିକି ସେଥିରେ ବି ଡ୍ରାଇଂ ହେଇପାରିବ। ଯଦି ଆପଣଙ୍କର ଏମିତି ଦିନ ଅଧିକ ଆପଣ କାଳ ବୈଶାଖୀ ଆସିଯାଉଛି କିମ୍ବା ପାଣିପାଗ ଏପଟ ସେପଟ ରହିଯାଉଛି, ଯୋଉଟା ଆପଣ କହିଲେ ଲୋକମାନଙ୍କର ନଷ୍ଟ ହେଇଯାଉଛି, ସେଇ ଜିନିଷଟାକୁ ଯଦି ଆମେ ଡ୍ରାୟରରେ ପକେଇବା, ଯଦି ଧରନ୍ତୁ ସୂର୍ଯ୍ୟକିରଣ ଆସିଲା ନାହିଁ, ପାଗଟା ଚେଞ୍ଜ ହେଇଗଲା, ବର୍ଷା ପାଗ ମେଘୁଆ ପାଗ ହେଇଗଲା, ତ ସେତେବେଳେ ଆମର ସେମାନେ କଣ କରିବେ, ଇଲେକ୍ଟ୍ରିକଟାକୁ ସେମାନେ କନେକ୍ସନ କରିଦେବେ, ଯାହାଦ୍ୱାରା ସେମାନଙ୍କର ଜିନିଷର ରଙ୍ଗ ଠିକ ରହିବ, ହାଇଜେନିକାଲି ଆଉ ସାନିଟେସନ ପଏଣ୍ଟ ଅଫ୍ ଭ୍ୟୁରୁ ଭଲ ରହିବ, ଧୂଳି ମଳା ଲାଗିବନି। ତା ସହିତ ଆପଣଙ୍କର ସୂର୍ଯ୍ୟର ଶକ୍ତିକୁ ବି ଉପଯୋଗ କରିପାରିବେ, ଆଉ ଅଲଗା ସମୟରେ ଆପଣଙ୍କର ଘଣ୍ଟେ ଦୁଇ ଘଣ୍ଟା ଦରକାର ପଡୁଛି, ଆପଣ ଇଲେକ୍ଟ୍ରିକ ଶକ୍ତିର ବ୍ୟବହାର କରିକି ଆମେ ସେ ଜିନିଷଟାକୁ ସଂରକ୍ଷଣ କରି ରଖିପାରିବା। ଏଇଠି ମଧ୍ୟ ଆଉ ଗୋଟେ କଥା କହୁଛି, ଆମର ଯୋଉ ଚାଷୀ ଭାଇମାନେ ନିଜେ ବି ଯୋଉ ଖରାରେ ଶୁଖେଇକି ରଖୁଛନ୍ତି, ଯଦି ମନେ ରଖନ୍ତୁ ଆମ୍ବୁଲରେ ପ୍ରାୟ ସେମାନଙ୍କର 8-10% ମଏଶ୍ଚର ରହିବ, ପାଣି ଭାଗ ଯୋଉଟା କହୁଛି, ସେଇଟା କେମିତି ଆମେ ଜାଣିବା, ତାକୁ ପୁରା ହାର୍ଡ ହେଇଯିବ, ଆପଣ ତାକୁ ଭାଙ୍ଗିଦେଲେ ଠକିନା ଆପଣଙ୍କର ଭାଙ୍ଗି ଯାଉଥିବ। ଆମେ ଏଇ ପଦ୍ଧତିରେ ମଧ୍ୟ ଟମାଟୋ ହେରିକାକୁ ବି ଆମେ ଶୁଷ୍କ କରିକି ରଖିପାରୁଛେ, ଶୁଖେଇକି ରଖିପାରୁଛେ। ତ ସେଇଥିପାଇଁ ଆପଣ କହିବାକୁ, ଯଦି ଆପଣ ଡ୍ରାୟରର ବ୍ୟବସ୍ଥା ଅଛି ତାହେଲେ ବହୁତ ଭଲ, ନାଇଁ ତ ଆପଣଙ୍କର ଏବେ ସବୁ ଆପଣ ମୋବାଇଲରେ ବି ଦେଖିଥିବେ, ଆମେ 10-15 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ବି ପାଣିପାଗର ଆମେ ସୂଚନାଟା ଆଗରୁ ପାଇପାରୁଛୁ। ମୋବାଇଲ ଦେଖିଲେ ସେଥିରେ ଆପଣ ଦେଖିବେ, ଦେଖାହଉଛି କୋଉଦିନ ମେଘୁଆ ରହିବ, କେତେ ଦିନ, 2-4 ଦିନ ଯଦି ଆପଣଙ୍କ ଖରା ରହୁଛି ଦେଖୁଛନ୍ତି ମୋବାଇଲରୁ, 4-5 ଦିନ ଆପଣ ଖରା ହଉଛି, ତାହେଲେ ସେତିକି ବେଳେ ଆପଣ ସେଟାକୁ ରଖନ୍ତୁ। ଆଉ ଏବେ ତ ଯୋଉ ପ୍ରକାର ରେଟ୍ରେ ଆପଣଙ୍କର ଖରା ଚାଲିଛି, ଆପଣଙ୍କର ଆମ୍ବୁଲଟା 2-3 ଦିନ ଭିତରେ ଆପଣଙ୍କୁ ଶୁଖିଯିବ, କିଛି ବି ନଷ୍ଟ ହବନି କିମ୍ବା ମୋଲ୍ଡ ଗ୍ରୋଥ ହବନି। ଆମର ଏଇ ମୋଲ୍ଡ ଗ୍ରୋଥଟା ହୁଏ ପାଣିପାଗ ଅଧିକ ରହିଯାଉଛି ଜିନିଷରେ, ଆଉ ଆପଣଙ୍କର ସୂର୍ଯ୍ୟକିରଣଟା ଠିକ ଭାବରେ ମିଳୁନାହିଁ।
1: ତେବେ ଆମ୍ବକୁ କେମିତି ଆମେ ଦୀର୍ଘ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସାଇତି ରଖିପାରିବୁ, ଏ ସମ୍ପର୍କରେ ତ କିଛି ସୂଚନା ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁଙ୍କୁ ଦେଲେ। ବର୍ତ୍ତମାନର ଆଉ ଗୋଟିଏ ଫଳ ହେଲା ପଣସ। ଆକାର ଯେମିତି ବଡ଼, ଗୋଟେ ପରିବାର ତାକୁ ସହଜରେ ଗୋଟେ ଦିନରେ ଖାଇପାରିବ ନାହିଁ, ବେଶୀ ଦିନ କିନ୍ତୁ ତାକୁ ରଖି ହବ ନାହିଁ, ଏଇ ଯୋଉ ଅସୁବିଧା ଦେଖାଉଛି, ପଣସକୁ ନେଇକି ସେମିତି କଣ କିଛି ପ୍ରକ୍ରିୟାକରଣ କରାଯାଇ ପାରିବ କି?
0: ଆଜ୍ଞା, ଶୁଣନ୍ତୁ, ମୁଁ ଏଇଠି ଆପଣଙ୍କୁ ଗୋଟେ କଥା କହୁଛି, ଯୋଉଟା କି ଆମର କୃଷି ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ମୟୂରଭଞ୍ଜ 1 ତରଫରୁ ବି ପଦକ୍ଷେପ ନିଆହେଇଛି। ଆମେ ଜାକଫୁର ଯୋଉଟା ଆପଣଙ୍କ ପଣସ ରହୁଛି, ଟେଣ୍ଡର ପଣସ ଯୋଉଟା କି ଟିକେ କଞ୍ଚାଳିଆ ଯୋଉ ପଣସ ରହୁଛି, ତାକୁ ଆମେ ଶୁଷ୍କ କରିକି ରଖିଥିଲୁ, ତାକୁ ଆପଣ କଣ କରିବେ, କାଟିଦେବେ, କାଟି ସାରିଲା ପରେ ପାଣିରେ ଟିକେ ଲୁଣ ଦେଇକି ତା ଦେହରେ ସେଗୁଡାକୁ ଧୋଇଦେବେ, ପଣସ ଗୁଡାକ ଧୋଇ ସାରିଲା ପରେ କ୍ୟୁବ ସାଇଜର କାଟିଦେବେ, କାଟିଦେଇକି ତାକୁ କଣ କରିବେ ଆପଣଙ୍କର ସେଇ ଟାଇପ୍ର ଆପଣ ଖରାରେ ପୁରା ଶୁଖେଇ ଦେବେ, ପୁରା ଜୋର ସେମିତି 3-4 ଖରା ହଉଛି ଏଇ ଟାଇପ୍ର ଖରା ପାଇଗଲା, ଆପଣ ଶୁଖିକି ରହିଗଲା, ତାପରେ ତାକୁ ଆପଣଙ୍କ ପଲିଥିନ୍ରେ ଆଣିକି ପୁରା ଏୟାର ଟାଇଟ୍ କରିକି ପ୍ୟାକିଂ କରି ରଖିଦେବେ। ଏମିତି ଦେଖାହେଇଛି, ଆମେ ଯଦି ଏଇଟାକୁ 10-12 ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ବି ବ୍ୟବହାର କରିବା ଆପଣଙ୍କର କିଛି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ଆଉ ଯେତିକି ବେଳେ ବ୍ୟବହାର କରିବା ଆମେ ଟିକେ ପାଣିଟାକୁ ଗରମ କରିଦେବା, ଫୁଟେଇ ଦେବା, ପାଣିଟାକୁ ଫୁଟିଲା ପରେ 2 মিনিট এথরে আপনার ফুটা পানি রাখি ঘোড়াই দেবে। তাপরে আপনি ব্যবহার করবে যেমিতি আপনার যে কঞ্চা পণস তরকারি ফরকারি কিংবা চিলি পণস এগুলা সব ব্যবহার করতে কিংবা আচার আপনার ব্যবহার করতে সেই টাইপের আপনার সে বিভিন্ন জিনিস আপনার তৈরি করে পারবে। এইটা গল আপনার কহিলি টেন্ডর জ্যাকফ্রুট যেটা কি আপনার কঞ্চা পণস পাচিলার এবে তো সময় হয়ে গেল পাচিলা সব জিনিস ফল আপনার পাচি আসুচি যেমনি আপনার পণসটা আপনার বিভিন্ন প্রকার খাদ্য পদ্ধতি সে বনাই পারবে। একরে হচ্ছে আপনার স্কোয়াশ আকারে আপনার রাখিপারে পণসর যে রহিলা তার রসটা আপনার বাহার করেদেবে চুপুড়ি তাকে বরাবর আগ দলিকি সে ছনা সাহায্যে সে কিওর পাটা তাদের বাহার করেদেবে রসটা বাহার করেদেবে আইবর অংশ গুড়া কাড়ি রাখিদেবে সে রসটা বাহারি গলা পরে যেতে রস বাহারি তার দুই ডবল আপনার চিনি নিয়ে পা আপনার নিয়ে সেমতি আপনার যেতে ভাগ চিনি নিয়েছেন সেতু ভাগ পা নিয়ে চিনি পা যেটা আগে পাটা ফুটেকি চিনি পকাইবে চিনি পকাইকি লেম্বু পকাইদেলে সেটি ময়লা অংশ বাহার যাব পুরা ভালসে ফুটিকি ফুটিগলা টিকি জস্ট টিকি বহলি হওয়াকে আসলা বেড়ে সেথিরে আপনার এই রসটা মিশাই দেবে মিশাই দেলা পরে সেটা আপনার হয়ে গেল স্কোয়াশ হয়ে গেল সেথিরে টিকি খটা অংশ পাই আপনার কম করবে সাইট্রিক এসিড 3-4 গ্রাম পকাইবে ভাল ভাবে সংরক্ষিত করি রক্ষা পাইকি সেথিরে পটাসিয়াম মেটাবাইসালফাইট যদি গোটে কিলো স্কোয়াশ পাওছন্তি স্কোয়াশ পাইকি আপনার গোটে গ্রাম খন্ডে পটাসিয়াম মেটাবাইসালফাইট তাদের মিশাইকি বোতলে কাচ বোতলের সফা কাচ বোতল পুরা শুষ্ক হয়েছিল সে কাচ বোতলের হেড স্পেস আপনার গোটে ইঞ্চ পাখাপাখি হেড স্পেস রাখি হেড স্পেস মানে কম কলে বোতলের অগ্রভাগের টিকি খালি জায়গা রাখবে সেটা হেড স্পেস কহতি সেটিকি রাখিকি আপনার তাকে রেফ্রিজারেটর রাখলে আরামে আপনার 6 মাস পর্যন্ত রাখবে আহারে রাখলে যেহেতু আমি কিছু বেশি ইয়ে জিনিস ব্যবহার করুনে কিংবা এখানে আমি যে স্টেরিলাইজেসন আধিক প্রকার করে পারি যদি অটোক্লেভ থাকবে স্টেরিলাইজেসন এগুলা সব কলে তাহলে আপনার বাহারে 4-5 মাস পর্যন্ত রইপার এমনি নর্মাল কন্ডিশন আপনার মাসের 1.5 মাস ভিতরে তাকে বাহারে রাখিকি পা নিয়ে আপনার স্কোয়াশ যেমনি আপনার ঘর বন্ধু বান্ধব আসে সেপার এটা কথা হল স্কোয়াশ কথা সেমিতি ম্যাঙ্গোর যেমনি লেদর করাহি আম্বসড়া যেমনি করাহি পণসর বি সেমতি রসটা বাহার করিকি আপনার পণসটা খালি দলিকি চকটি দিয়ে ভাল কি তাকে গ্রাইন্ডিং যদি অনেক গ্রাইন্ডর করিকি তা চিনি জস্ট আপনার গোটে কিলো পণসের রসরে আপনার চিনি প্রায় 100 গ্রাম কিংবা 50 গ্রাম চিনি পকাইদেবে সাইট্রিক এসিড টিকি পকাই দিয়ে টিকি লুণ পকাই দিয়ে লেদর ভাবে খরারে আপনার শুখাই দেবে তো সেটা আম্বসড়া ভালিয়া সেটা পণসর বি লেদর বি হয়েযাব তাপরে কিছু নকরিকি ড্রাই বি খালি তা ভিতর আপনার মঞ্জিটা বাহার করিদি তাকে খালি বি আপনার মানে শুখাইকি রাখিপারে
1: পাচিলা পণসকু
0: হ্যাঁ পাচিলা পণস যে খোসা গুড়া বাহার করবে খোসা বাহার করে ডাইরেক্ট সেমতি শুখাইকি আপনার রাখিপারে তাদের পাটা আপনার পা ভাগটা সরিগলে সে টাইপ আপনার ফ্রুট রহিলা আগে জিনিস আপনার করাহি যেটা কি আপনার যেটা সব যাহার সব ড্রায়র অগুড়া আপনার ড্রাইং করি সে তাদের পাউডর বি সেতু বাহার করি রখা হচ্ছে
1: পাতলা পণস
0: যেমন বাহার করা হচ্ছে হ্যাঁ সেটা ড্রাইং করে সারাইকি তার সেটা যেমনি কহিলি তার খোসা গুড়া ড্রাইং করেদেলে তার মধ্যে পাউডর করি রখা হচ্ছে বুঝিপারে আগে জিনিস আপনার মঞ্জি রে তার বহুত নিউট্রিটিভ ভ্যালু রয়েছে বহুত খাদ্য গুণ রয়েছে সেই যে মঞ্জি মধ্যে আমার বহুত প্রকার জিনিস তৈরি হচ্ছে আপনার ডাইরেক্ট মঞ্জিটা শুখাইকি রাখিপারে যেটা কি আমার গাঁ গহলের স্ত্রী লোক মানে শুখাইকি রাখতে পরে ভজা হোক কিংবা তরকারি ব্যবহার করছেন আগে কথা হচ্ছে শুখাইকি তাকে কাটিকি শুখাইকি চারিখণ্ড কাটিকি খরার শুখাইকি তা পাউডর প্রস্তুত করে রাখবে যেটা কি আমার মঞ্জির পাউডরটা বাহার করবে তার মধ্যে পাউডর করি রখা হচ্ছে বুঝিপারে আগে জিনিস আপনার মঞ্জিরে তার বহুত নিউট্রিটিভ ভ্যালু রয়েছে বহুত খাদ্য গুণ রয়েছে সেই যে মঞ্জির মধ্যে আমার বহুত প্রকার জিনিস তৈরি হচ্ছে আপনার ডাইরেক্ট মঞ্জিটা শুখাইকি রাখিপারে যেটা কি আমার গাঁ গহলের স্ত্রী লোক মানে শুখাইকি রাখতে পরে ভজা হোক কিংবা তরকারি ব্যবহার করছেন আগে কথা হচ্ছে শুখাইকি তাকে কাটিকি শুখাইকি চারিখণ্ড কাটিকি খরারে শুখাইকি তা পাউডর প্রস্তুত করে রাখবে যেটা কি আমার মঞ্জির পাউডরটা বাহার করবে সেই মঞ্জির পাউডর রু আমি বিভিন্ন প্রকার বিস্কুট তৈরি করুছে সেই পাউডর রে আপনার কেক বি তৈরি করিপারে এমনি আপনার স্যুপ স্যুপ তৈরি করে সে স্যুপ পাউডর বি পকাই পারবে
1: বহল করা
0: বহল করা আপনার বিভিন্ন পাউডর রে আপনি বিভিন্ন জিনিস তৈরি করে পারছেন তা উপরে কতটা কৃষি বিজ্ঞান কেন্দ্র আপনার জশীপুর কিছু কাম করছেন তা উপরে সেই যে জ্যাকফ্রুট পাউডর রু সে কুকিজ বনাইলে যেটা কি আমার চাষী ভাই মানুষ তালিম আকারে সে শিক্ষা দিয়ে যাই ଆଉ ଏମିତି ଅଲଗା ବିଭିନ୍ନ କୃଷି

আর অল পুয়কু হইলা জ্বর, আলো শুনা বহুত ইলা মঙ্গল বার অল পুয়কু হইলা জ্বর, বহু ভার থুর বাহারে থুয়ল, আরে বহু ভার থুর বাহারে থুয়।